0: বসে চাঙ্গুটু খেলে।
1: নেপাল ভাষায় ন্যায় পুষে চৌমেতা।
2: সুথেয়া 6:30 থেকে 7 বাজে তক। স্টেশন কিপস এফএম 98.3 মেগাহার্টজ।
3: नेपाल चलचित्रका सदाबहार गीतहरू। Wednesday and Saturday, 2 p.m., Thursday, 10 p.m., only on KIPS FM 98.3.